আজ শুক্রবার, 23শে শ্রাবণ, 1948 শকাব্দ, 14ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 28শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5:15 হয়ে 48 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:05 হয়ে 48 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 19 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলি অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 6টায় শোভাভাষিত দিয়ে কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা বর্ষাকালে পুকুর পরিচর্যা বলবেন ডক্টর অর্চনকান্তি দাস, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, মাড়ি ও দাঁতের খেসারত বলবেন ডক্টর তীর্থঙ্কর দেবনাথ, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শুভময় শুভদীপ দে ও দেবাদ্রিতা রায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন কুসমি সোরেন, 8:00 জানা অজানা কথিকা স্বাধীন ভারতের রসায়ন চর্চা বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন প্রথম পর্ব, 8:05 নিরাময় ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এ বিষয়ে সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি

স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি, বলবেন নন্দলাল ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত, বাঁশি পরিবেশন করবেন পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ চারুকেশি। 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান জন্মদিন বিশেষ সপ্তাহ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও পৌলমী বাগ। 12:00 শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন সোমা সেন। 12:15 লোকগীতি সুতপা চন্দ্রের কণ্ঠে। 12:33 উনজমির দুনো ফসল, পশ্চিমবঙ্গে সুগন্ধি ধানের চাষ, উপস্থিত থাকবেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল। অন্দর সংবাদ, অতিথি থাকবেন অধ্যাপিকা অনিন্দিতা লাহা, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি গান প্রথমে শুনবেন কল্যাণী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, তারপরে সাঁওতালি সমাজের বিচার ব্যবস্থা, সাঁওতালরা আলোচনায় রাবণ দাস হিমম, জমাদার কিস্কু সীতারাম বাসকে, শুনবেন দ্বিতীয় পর্ব। তারপরে থাকছে লোকগীতি শ্যামাচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। দ্বিতীয় অধিবেশনের গীতাঞ্জলি শুরুতে 5:00 ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে, অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরুণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য স্বাধীনতা দিবসের প্রাককালে শুনবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা, উপস্থিত থাকবেন ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার পাহাড়ি ও লাটবাগান উচ্চ বিদ্যালয়, যতীন দাস বিদ্যামন্দির, ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে লোকগীতি লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাহিত্য পত্রিকা ও ভাষা সাহিত্য, এ বিষয়ে ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডির সাক্ষাৎকার, শুনবেন দ্বিতীয় পর্ব। তারপরে থাকছে লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদার কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, কথিকা বিপ্লবী থেকে ঋষি অরবিন্দ, বলবেন প্রাণতোষ চট্টোপাধ্যায়। তারপর থাকছে স্বাধীনোত্তর ভারতের কৃষি উন্নয়ন, ডক্টর অশোক কুমার পাত্রের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। তারপর থাকছে কথিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে কৃষি আন্দোলন, বলবেন অধ্যাপক শঙ্কর কুমার আচার্য, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। সব 7:00 সময় সন্ধ্যে 7:00 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 8:10 নাটক তিতুমির, রচনা আশিস চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত, বাঁশি পরিবেশন করবেন পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। 9:30 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন কুসমী সোরেন, 10:45 লোকগীতি পরিবেশন করবেন সুতপা চন্দ্র, 11:00 গজল সীতারাম সিং এর কণ্ঠে, 11:10 স্বাস্থ্যসঙ্গীত খেয়াল ও ঠুংরি, শুনবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, রাগ বিহাগ ও মিশ্র কাফি ঠুংরি। শুনলেন গীতাঞ্জলির আজকের অনুষ্ঠান, এবার শুনবেন সঞ্চয়িতার আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত। সঞ্চয়িতার আজকের অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15 সুব্রত সঙ্গীত দিয়ে, শরৎ পরিবেশন করেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত কুসমী সোরেনের কণ্ঠে, 6:35 রামচরিতমানস, শুনবেন 202 পর্ব। 6:45 নজরুলগীতি পরিবেশন করবেন গীতশ্রী দরি। 7:10 যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য। 8:30 ভক্তিগীতি পরিবেশন করবেন সোমা সেন। 8:50 দোতারা নবনীল সরকার। 9:10 রাজধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীত গোল্ডেন ওল্ডিস, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 শুনবেন সুরভি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীত, 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন তবলা সমীর চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5:15 অতুল প্রসাদের গান দিয়ে কুসমী সোরেনের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশান মুরারকা। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুল গুলশান। 7:00 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর দেশাত্মবোধক গান। 7:50 দর্পণ, 8:00 দেশাত্মবোধক গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 9:30 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী
দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর। এরপর শুনবেন দেশাত্মবোধক গান, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীত, 11:10 হিন্দি ছায়াছবি গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রসাদ তরঙ্গের আজকের উদ্দীষণ সম্পর্কে বিস্তারিত ঘোষণা। এখন সুবদ্ধ সঙ্গীত, শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত এবং টডি।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী কুশানী সরেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রামচরিতমানস। আজ শুনবেন 202তম পর্ব।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন নজরুল গীতি পরিবেশন করবেন গীতশ্রী দোয়ারী।

কি বন্ধুরা, কাল স্বাধীনতা দিবসের জন্য সকলে প্রস্তুত? তো সকলেরই তো বোধ হয় পাড়ায়, স্কুলে, কলেজে স্বাধীনতা দিবস পালন করা হয়। জানো তো, আমাদের পাড়ায় কিন্তু স্বাধীনতা দিবসের অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি রেডি। আমাদের পাড়ার মাঠ একেবারে সেজে উঠেছে, বেদী, পতাকা সব কিছু তৈরি। পতাকা উত্তোলন হবে, তারপর প্রভাত ফেরি, আর শেষে আমাদের সকলের প্রিয় কচুরিয়া জিলিপি। বাচ্চাগুলো খুব ভালো করে নাচ গানের মহড়া দিচ্ছে। আর আজ 14ই অগস্ট, আর যেই ক্লক উইল স্ট্রাইক মিডনাইট।

0: আওয়ার শুরু হবে আমাদের উদযাপন। তবে সেই 14th August 1947, মানে 14th August 1947 দিনটা শুধু যে স্বাধীনতা দিবসের আগের দিন এমনটা নয়, এই দিনে রয়েছে আরও বেশ কিছু ঐতিহাসিক ঘটনা। তাহলে চলো ডুব দেওয়া যাক ইতিহাসের পাথায়। প্রথমেই
1: আজ এই দিনে,
0: আজ 14th August 1947 ছিল ব্রিটিশ ভারতের শেষ দিনগুলির মধ্যে অন্যতম। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এর মাধ্যমে ব্রিটিশ ভারতকে দুটি ডোমিনিয়নে ভাগ করে, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা হয়েছিল 14th August করাচিতে। ভারতের স্বাধীনতা আমাদের কাছে আসে 15th August, মানে ওই 14th August মধ্যরাতে, যেটা হয়ে দাঁড়ায় 15th August। তারপর 2021 সালে ভারত সরকার 14th August পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে, অর্থাৎ এই দিনটায় দেশভাগের সময় নিহত বাস্তুচ্যুত এবং নিপীড়িত মানুষদের স্মরণ করা হবে এই দিন হিসেবে ধার্য করে। তারপর 14th August 1862 সালে বম্বে হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক ভারতের বিচার ব্যবস্থার অংশ হিসেবে এই আদালতের সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে এটি ভারতের অন্যতম সাংবিধানিক ও বিচারের প্রতিষ্ঠান হয়ে ওঠে। 14th August 1942 ছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের প্রথম দিকের সময়। 8th August কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়ার পর ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধী সহ বহু কংগ্রেস নেতাকে গ্রেফতার করে। এরপর ভারতের বিভিন্ন অঞ্চলে আন্দোলন, ধর্মঘট, বিক্ষোভ ও ব্রিটিশ বিরোধী কার্যকলাপ শুরু হয়। অর্থাৎ 1942 সালের 14th August ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সময়। তারপর 14th August 1935 সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টে স্বাক্ষর করেন। এই অ্যাক্টের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে বয়স্ক মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা এবং বেকারত্ব বীমার একটি গুরুত্বপূর্ণ কাঠামো তৈরি হয়। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল আটলান্টিক চার্টার ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর রাজনৈতিক কাঠামো কেমন হবে এই বিষয়ে এই আটলান্টিক চার্টার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 14th August 1945 তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন যে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করেছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা আত্মসমর্পণ করেছে। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার্যত শেষের দিকে পৌঁছে যায়। আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে জাপান 2 সেপ্টেম্বর 1945 সালে। 14th August 1862 সালে মার্কিন প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন একদল আফ্রিকান এবং আমেরিকান প্রতিনিধির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। এটি আমেরিকার গৃহযুদ্ধ মানে সিভিল ওয়ার এবং স্লেভারি অর্থাৎ দাসপ্রথা বিলোপের বিতর্কের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি সাক্ষাৎ ছিল। তারপর 14th August 1980 সালে পোল্যান্ডের ড্যাংস শিপইয়ার্ডে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লিচ ওয়টেসা। পরবর্তীকালে এই আন্দোলন থেকেই শক্তিশালী হয়ে ওঠে সলিডারিটি আন্দোলন, যা পোল্যান্ডের কমিউনিস্ট শাসনের পতনের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 14th August 2021 সালে হাইতিতে রিখটার স্কেলে 7.2 মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি হয় এবং ধ্বংস হয় এবং বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি হয়। এরপর আসি জন

জন্মদিন এবং মৃত্যুদিনে। আজ 14 আগস্ট জন্মদিন জনি লিভারের। জনি লিভার ভারতের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে তার অসংখ্য হাস্যরস জনিত চরিত্র আমরা তাকে অভিনয় করতে দেখেছি এবং তাকে দর্শক অত্যন্ত পছন্দ করে। ওনার দিওয়ানা মস্তানা ছবির বাবুলালকে কে ভুলতে পারে। তারপর আজ জন্মদিন সুনিধি চৌহানের। ভারতের অন্যতম জনপ্রিয় মহিলা প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহান। শক্তিশালী এবং প্রাণবন্ত কণ্ঠের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। হিন্দি চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় তিনি কণ্ঠদান করেছেন। আমার সুনিধি চৌহানের প্রিয় গান কিন্তু কামলি। তারপর আসি মৃত্যুতে। আজ মৃত্যুদিন বেটল ব্রেক্টের। বেটল ব্রেক্ট জার্মান নাট্যকার, কবি এবং নাট্যতত্ত্ববিদ। তার এপিক থিয়েটার আধুনিক নাট্যচর্চার গভীর এক প্রভাব ফেলেছে। আর আজকে মৃত্যুদিন এনজো ফেরারির। এনজো ফেরারি মারা গেছিলেন 1988 সালে। এনজো ফেরারি ফেরারির প্রতিষ্ঠাতা এবং বিশ্ব মোটর স্পোর্টসের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শেষ হল আজ 14 আগস্টের বিশেষ সমস্ত ঘটনা।

আজ 14ই আগস্ট, 79 বছর পার হয়ে গেলেও ইতিহাস আজও সেই রাতের দীর্ঘশ্বাস ফুলতে পারেনি। শুরুতেই বলেছি আজকে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে, আর এই দেশের দেশভাগের যন্ত্রণার কথা আজকে আমি সর্বাণী শেয়ার করব তোমাদের সঙ্গে, রয়েছি সুপ্রভাতের আড্ডায়। তাহলে বন্ধুরা, গল্পে এবং দেশভাগের সেসব নিপীড়িত বাস্তুহারা মানুষদের গল্প শোনার আগে বরং একটা গান শুনে নি। রইল স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে গান।

ফিরে এলাম গানের পর। সত্যি এই বন্দে মাতরম গানটা আমাদের মধ্যে একটা অন্যরকম শিহরণ সৃষ্টি করে, তাই না? গানে যাওয়ার আগে যেমনটা বলছিলাম, আজ কথা বলবো দেশভাগের যন্ত্রণা নিয়ে, মানুষের যন্ত্রণা নিয়ে। আজ 14ই আগস্ট, 1947 সালের এই সময়টা, যখন একদিকে তেরঙ্গা পতাকা ওড়ানোর প্রস্তুতি চলছে, অন্যদিকে কোটি কোটি মানুষের নিজের জন্মভিটে থেকে উৎখাত হওয়ার নীরব আর্তনাদ আকাশ বাতাস ভরিয়ে তুলেছে। আজ আমরা স্মরণের আয়না ধরব সেই অগুনতি মানুষের সামনে, যাদের রক্ত ও চোখের জলে লেখা হয়েছিল আমাদের স্বাধীনতার গল্প। শুনব সেই শিউরে ওঠার মতো বাস্তব গল্পগুলো, আর স্মৃতির তর্পণ করব আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের চরণতলে। এই 14ই আগস্টের ইতিহাস বাংলার মানুষের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং জটিল, কারণ 1947 সালে শুধু ভারত ভাগ হয়নি, ভাগ হয়েছিল বাংলাও। পুরনো বাংলা বিভক্ত হয়ে গেছিল পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গতে। পশ্চিমবঙ্গ আসে ভারতের মধ্যে এবং পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানে। পূর্ববঙ্গ অবশ্য পরে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয় এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পর জন্ম নেয় আজকের বাংলাদেশ। জানো তো, 1947 সালে যখন এই সময়টা দিল্লিতে ভারতের স্বাধীনতার সেলিব্রেশনের প্রস্তুতি চলছে, তখন মহাত্মা গান্ধী ছিলেন কলকাতায়। তিনি দিল্লির স্বাধীনতার উদযাপনে যোগ দেননি, কারণ তার কাছে সেই সময় স্বাধীনতার আনন্দের পাশাপাশি দেশভাগ ও সাম্প্রদায়িক হিংসার যন্ত্রণাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 14ই আগস্ট কলকাতায় মহাত্মা গান্ধীর সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন। তিনি 15ই আগস্ট সকলকে বলেন উপোস করে প্রার্থনা করতে। তারপর মানুষ একে অপরকে আলিঙ্গন করেন, শান্তির বার্তা ছড়িয়ে দেন। আজকে যখন দেশভাগের যন্ত্রণার কথা বলবো, তখন চলো প্রথমেই এমন কিছু ঘটনা ভাগ করে নি। এমন অনেক ঘটনা তোমরা হয়তো পরিবারের মুখে শুনেছ, খুব চেনা ঘটনা। সেই ঘটনাগুলো শুনলে আজও কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। 1947 সালের 12ই আগস্ট, লাহোর স্টেশন থেকে অমৃতসরগামী এক স্পেশাল ট্রেন। স্টেশনে হাজার হাজার মানুষের একেবারে ঠাই নাই অবস্থা। ট্রেনের ছাদে, চাকার উপর, এমনকি ইঞ্জিনের সামনে জড়িয়ে ধরে আছে অগুন্তি মানুষ, শুধু একটু প্রাণ বাঁচানোর আশায়। সেই ট্রেনে ছিলেন 14 বছরের বালক হরচরণ সিং। নিজের চোখের সামনে তিনি দেখেছিলেন দাঙ্গাকারীদের তাণ্ডব, কিন্তু তার মধ্যেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা। ট্রেন যখন অমৃতসরের কাছাকাছি পৌঁছয়, তখন লাইনের ওপর এক দল দাঙ্গাকারী আক্রমণ চালায়। হরচরণের মা তাকে ট্রেনের সিটের নিচে এক বস্তা চালের পেছনে লুকিয়ে রেখেছিল। দাঙ্গাকারীরা চলে যাওয়ার পর এক মুসলিম ব্যক্তি রহমত খান নিজে

নিজের জীবন বাজি রেখে ওই বগির অন্ততপক্ষে 20 জন শিশুকে নিজের খামার বাড়িতে আশ্রয় দেন এবং তাদের তুলে দেন ভারতীয় সেনাবাহিনীর হাতে। হিংসার আগ্নেয়গিরির মধ্যেও বেঁচেছিল যে মানবতা, তা কিন্তু আজও আমাদের গায়ে কাটা দেয়। যে স্বাধীনতার জন্য এই মূল্য দিতে হয়েছিল আমাদের, সেই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাংলার সব দামাল ছেলেরা। যেমন কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে 1908 সালে মাত্র 18 বছর বয়সে ফাঁসির মঞ্চে হেসে ওঠেন এবং ফাঁসি বরণ করে নেন শহীদ ক্ষুদিরাম বসু, আর তার সঙ্গী ছিলেন প্রফুল্ল চাকী। এই তার সঙ্গী প্রফুল্ল চাকী ধরা দেওয়ার চেয়ে নিজের মাথায় পিস্তল উঁচিয়ে আত্মাহুতি দেওয়াকে শ্রেয় মনে করেছিলেন। তিনি কিন্তু নিজে আত্মহত্যা করেছিলেন, কিন্তু ব্রিটিশের কাছে ধরা দেয়নি। এই বিপ্লবীদের রক্তেই রোপিত হয়েছিল ভারতের স্বাধীনতার বীজ। বিপ্লবী ক্ষুদিরাম বসুকে স্মরণ করে তাহলে শুনে নি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান।

ক্ষুদিরাম বসু চলে গেলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেলেন জীবনের জয়গান। কিন্তু এই ক্ষুদিরাম বসু কিংবা প্রফুল্ল চাকির চলে যাওয়া ভারতবর্ষ এবং বাংলার দামাল ছেলেদের কিন্তু আটকে রাখেনি। যেমন মনে করুন ১৯৩০-এর কথা, প্রায় ৬৫ জন দাঙ্গা করল চিটাগং আর্মারিতে। এই ৬৫ জন ভাগ হয়ে গেল বিভিন্ন গ্রুপে, আর তাদেরকে নেতৃত্ব দিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম যিনি, আমাদের মাস্টারটা সূর্য সেন। এই গ্রুপ কি করল, এই গ্রুপ সমস্ত টেলিফোন এবং টেলিগ্রাফ লাইন কেটে দিল, যাতে এই যে চিটাগং আর্মারিতে যে তারা রেড করবে সেই খবর যেন কোনোভাবে পৌঁছে যেতে না পারে। তারপর চিটাগং আর্মারি রেড করে সূর্য সেন ভারতের জাতীয় পতাকা, মানে সেই পতাকাটা এখনকার দিনের তেরঙা পতাকা ছিল না, তবে ভারতের পতাকা উত্তোলন করলেন এবং একটা প্রভিশনাল গভর্নমেন্ট তৈরি করলেন। চার দিনের জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই সূর্য সেনের হাতে। এবং এই চিটাগং আর্মারি রেডে অংশগ্রহণ করেছিলেন প্রচুর মহিলা, যেমন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদেদার। জানেন, এই প্রীতিলতা ওয়াদেদার ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি ধরা পড়ার আগে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নেন। মানে বুঝতে পারছেন যে প্রীতিলতা ওয়াদেদার তার ফেলো রেভলিউশনারিজদের ব্যাপারে কিছু বলবে না বলে নিজের মৃত্যুবরণ করে নিল, এটাই বোধহয় ত্যাগ। এই দামাল ছেলেমেয়েরা স্বপ্ন দেখেছিল এক অখণ্ড সমৃদ্ধ ভারতের। সীমানার কাঁটাতার হয়তো মানচিত্র বদলে দিয়েছে, কিন্তু প্রীতিলতা ওয়াদেদার বা সূর্য সেনের ত্যাগ কখনো সীমানায় আটকে রাখা যায় না। এমনভাবেই কত তরুণ কত অরুণ গেছে অস্তাচলে।

ফিরে এলাম গানের পর, শুনলাম মনোময় ভট্টাচার্যের কণ্ঠে যেই গানটা, সেই গানটার আমার সব থেকে প্রিয় দুটো লাইন কি বলতো, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। সত্যি যাদের গল্প বলছিলাম, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়াদেদার, তারা তো একটা মরে যাওয়া জাতির মুখে ভাষাই জাগিয়েছে। আজ সুপ্রভাতের আড্ডায় আমি সর্বাণী কথা বলছি পার্টিশন এবং সেই পার্টিশনের যন্ত্রণা নিয়ে। 1946 সালের কথা বলি, নোয়াখালীর দাঙ্গার সময় একটি ঘটনা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রেখা রয়েছে। রামগঞ্জের এক হিন্দু পরিবারকে যখন উন্মত্ত জনতা ঘিরে ফেলেছে, তখন গ্রামের মুসলিম যুবকদের প্রধান ফজলুল হক এগিয়ে আসেন। তিনি নিজের ঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, আগে আমার বুকের ওপর দিয়ে তলোয়ার চালাও, তারপর ওই পরিবারের গায়ে হাত দেবে। ফজলুল হক ও তার বন্ধুরা এক টানা 14 দিন ওই পরিবারকে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলেন এবং রাতের অন্ধকারে নিরাপদ আশ্রয়ে তারা পৌঁছে দিয়েছিলেন। এই 1947 কেবল ঘৃণার ইতিহাস নয়, 1947 এই অকৃত্রিম ভালোবাসারও ইতিহাস। এরকম অনেক ভালোবাসার, ত্যাগের, বন্ধুতার গল্প আমরা শুনতে পাই 1947 সালে। এইসব ঘটনা শুনলেই শরীরের শিরায় শিরায় শিহরণ জেগে ওঠে। তেমনি একটা গান আছে, যেই গান শুনলেই আমার তো রক্ত গরম হয়ে যায়, বেশ অনুপ্রেরণা পাই, আমার

গানের পর আবার ফিরে এলাম আড্ডায়। এইবার তোমাদের এমন কিছু অজানা গল্প বলি চলো, মানে বীর গাথার গল্প যা ইতিহাসের পাতায় নেই কিন্তু রয়ে গেছে মানুষের মনিকোঠায়। ঢাকার বিক্রমপুরের শ্রান্ত পরিবারের বধূ কমলা দেবী 47-এর 15ই অগস্টের দিন ঠিক দুদিন আগে খবর আসে তাদের গ্রামে আগুন জ্বলছে। কোলে 3 মাসের শিশু সন্তানকে নিয়ে একা কমলা দেবী রাতের অন্ধকারে পদ্মার ঘাটে নৌকায় ওঠেন। নৌকা থেকে শিয়ালদায় পৌঁছন, টানা 7 দিন লাগে পৌঁছতে। কোনো খাবার ছিল না,

ছিল না মাথার উপরে ছাদ। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে বসে কমলা দেবী প্রথমবার প্লাস্টিকের ত্রিপল খাটিয়ে সংসার শুরু করেন, কিন্তু তিনি হার মানেননি। পরের 20 বছরে তিনি সেলাইয়ের কাজ করে তার 3 সন্তানকে মানুষ করেন, যাদের একজন পরবর্তীতে ভারতের বিখ্যাত একজন বৈজ্ঞানিক হয়েছিলেন। শুধু এটি একটি উদ্বাস্তু জীবনের গল্প নয়, এটি বাঙালি নারীদের অদম্য জেদ আর ঘুরে দাঁড়ানোর গল্প। এক আত্মীয়র মুখে শোনা যে তিনি দেশভাগের কিছুদিন আগের কথা আমার কাছে গল্প করেছিলেন, বেশ কিছু জায়গাতে চলছে কমিউনাল রাইট, তিনি তখন স্কুলে যান, বাচ্চা মেয়ে। এইবার স্কুলে বিভিন্ন ধর্মের মানুষ ছিল। একদিন স্কুলে হামলা হয়, রাতারাতি সবাই চলে আসেন এপার বাংলায়, মানে ভারতে। আনতে ভুলে গেছিলেন পরিচয়পত্র, তারপর আর তার স্কুলে যাওয়া হয়নি। মানে ভাবতে পারছো, মানুষের পরিচয়পত্র চলে গেছিল, মানুষ নিজের পরিচয়টুকু হারিয়েছিলেন নিজের ভিটে মাটির সঙ্গে, এবং এই পরিচয়পত্র হারানোর মাশুল গুনতে হয়েছিল তাদেরকে। তারপরে তাদের স্কুলে যাওয়া হয়নি, বেড়ে উঠতে হয়েছে রিফিউজি ক্যাম্পে, থাকতে হয়েছে রিফিউজি কলোনিতে, ভাগ করে হয়তো খেতে হয়েছে একটা রুটি কিংবা একটুখানি ভাত। সত্যি এই গল্পগুলো শুনলে মন খারাপ হয়ে যায়। তারপর রাজকাহিনী সিনেমাটা তো নিশ্চয়ই সকলেই দেখেছো, সেখানে কেমনভাবে দেখানো হয়েছিল যে একটা বাড়ির ওপর দিয়ে কিভাবে চলে গেছিল দেশভাগের যন্ত্রণা, একটা বাড়ির ওপর দিয়ে চলে গেছিল ভারত পাকিস্তানের বর্ডার। হঠাৎ একদিন যখন ঘরের বাসিন্দারা ঘরে দিন কাটাচ্ছে, রোজকার দিন যাপন করছে, তখন হঠাৎ একজন হিন্দু এবং একজন মুসলমান, মানে দুই দেশের দুই প্রতিনিধি আসে এবং বলে যে কয়েকদিনের মধ্যেই তাদের এতদিনের বাড়ি, এতদিনের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে, কেননা ভারত ভাগ হওয়ার লাইনটা, র্যাকলিফ লাইনটা যাবে তাদের বাড়ির মধ্যে দিয়ে। ভাবতো কি কন্ডিশন। হ্যাঁ, সিনেমাতে হয়তো কেউ সেই বাড়ির মানুষদের হাত পা কিংবা জিসমের মধ্যে পার্টিশন করতে পারেনি, কিন্তু আসল জীবনে খান খান হয়ে গেছে বহু মানুষের বহু স্বপ্ন, বহু মানুষের জীবিকা। দেশভাগের পর যখন কাতারে কাতারে মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় আসে, তখন যাদবপুর, বিজয়গড়, অশোকনগরের মতন জায়গায় গড়ে উঠেছিল উদ্বাস্তু কলোনিগুলো, যাকে আমরা এখন সাউথ কলকাতা বলি। এই উদ্বাস্তু কলোনিগুলোতে এক হাত জায়গায় একটা করে ঘর বানিয়েছিল লোকজন, মাটি কেটে রাস্তা তৈরি করে নতুন জীবন শুরু করেছিলেন সেই সব মানুষেরা, যারা সেই কমিউনাল রাইটের মাঝখানে ওপার বাংলা থেকে চলে আসেন এপার বাংলায়। শূন্য থেকে শুরু করে সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য সব কিছুতেই বাঙালিকে বিশ্বমঞ্চে পুনরায় প্রতিষ্ঠিত করার এই সংগ্রাম ছিল স্বাধীন ভারতের অন্যতম বৃহত্তম পুনর্গঠনের গাথা। দেশভাগ তাদের ঘর কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু তাদের মেরুদণ্ডটা ভেঙে দিতে পারেনি। সেই মেরুদণ্ডের জোরেই তারা দক্ষিণ কলকাতা, অশোকনগর, যাদবপুর, বিজয়গড় এইসব জায়গায় খুলে ফেলে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান, প্রচুর সংস্কৃতির পীঠস্থান, এবং রম রম করে চলতে থাকে এপার বাংলায় আসা মানুষদের জীবন। এই যে আরেকটা মজার জিনিস এপার বাংলা ওপার বাংলার মানুষের মধ্যে কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা। আমরা হয়তো এখন এপার বাংলা ওপার বাংলার এই ভাগটা বেশ খানিকটা ভুলে গেছি, কিন্তু
আমাদের কিন্তু ফুটবলের মাঠে

উত্তীর্ণ হলেই মনে পড়ে যায় সেই কথা। কেউ আমরা ইস্ট বেঙ্গল, কেউ আমরা মোহনবাগান, তবে মনে মনে কিন্তু আমরা এক ভারতবর্ষ, আমাদের একই মা, একই মাটি, একই জীবন, একই দেশ, এবং সেই দেশের গৌরব মানে আমাদের গৌরব, এবং সেই দেশের দুঃখ, সেই দেশের দুর্দশা মানে আমার তোমার নিজেদের জীবনের দুর্দশা। স্মৃতির তর্পণ জানাই 1947-এর সমস্ত নির্দোষ বলি হওয়া প্রাণকে, এবং প্রণাম জানাই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের। আজকে এই পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে উপলক্ষে কিন্তু নানান জায়গায় নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তাহলে তোমরা কিন্তু যেও সেই সব অনুষ্ঠানে এবং সেই বীরদের স্মৃতিতে স্মৃতির তর্পণ করে এসো। আজকে ঘড়ির কাঁটা বলছে কথা বলতে বলতে সময় শেষ, আজকে যাওয়ার সময়, কিন্তু যেতে যেতে বলে যাই আগাম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। বন্দে মাতরম, জয় হিন্দ, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন ভক্তিগীতি সোমা সেনের কণ্ঠে।

শুনছিলেন ভক্তিগীতি, শিল্পী সোমা সেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে।

দোতারায় লোকগানের সুর বাজিয়ে শোনালেন শিল্পী নবনীল সরকার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এ উপলক্ষে আজ 14 আগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতায় সন্ধ্যা 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অসামান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যের 14 জন IPS আধিকারিক মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 6 IPS আধিকারিক। এরা হলেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল। অন্যদিকে চিফ মিনিস্টার মেডেল ফর কমান্ডেবল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছেন 8 জন। এরা হলেন কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোর অমিত কুমার ভারত, সূর্যপ্রতাপ যাদব, পুষ্পা অংশুমান সাহা, সচিন মক্কার এবং ডক্টর অরবিন্দ কুমার আনন্দ। নেতাজির সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তাঁর করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। এদিকে অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং তার গ্রেপ্তারির দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। নেতাজি সম্পর্কে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহেবগঞ্জ থানার পুলিশ গতকাল বসন্ত দেবনাথ এবং স্বপন মহন্ত নামে 2 যুবককে গ্রেপ্তার করে। বসন্ত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্য বলে জানা গেছে। এছাড়া কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামের অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে পরিচিত 2 যুবককে গ্রেপ্তার করেছে। অন্যদিকে নিশিগঞ্জ এলাকা থেকে 1 স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তম বর্মন নামে ওই ব্যক্তি নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের শিক্ষক। নেতাজিকে নিয়ে কোনো ধরনের বিতর্কিত বা আপত্তিকর মন্তব্যের বিরোধিতা করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। গতকাল দার্জিলিংয়ের গির্দা পাহাড়ে নেতাজি মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। অধ্যক্ষ বলেন, রাজ্যবাসী নেতাজিকে নিয়ে গর্বিত, দেশের স্বাধীনতার ক্ষেত্রে তাঁর গুরুত্ব অপরিসীম। বর্তমান পরিস্থিতিতে নেতাজির গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। হর ঘর তিরঙ্গার অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতা পুরসভার উদ্যোগে তিরঙ্গা প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে অংশ নেন পুর কমিশনার তথা প্রশাসক

0: স্মিতা পাণ্ডে, বিধায়ক অজয় ওঝাসহ পুরসভা সর্বস্তরের কর্মী এবং পুরসভা স্কুলের ছাত্রছাত্রীরা। পুরভবন থেকে প্রভাত ফেরি শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, লিন্ডসে স্ট্রিট হয়ে ধর্মতলা এলাকার বেশ কিছু রাস্তা পরিক্রমা করে। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার ডাক পেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সেলিমা মোল্লা, ফুলমালঞ্চ ঋতুভগত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সেলিমা সম্প্রতি ইংরেজিতে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখে স্কুলে জমা দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অম্বরীশ কুমার দত্ত জানিয়েছেন, জমা পড়া লেখকগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ায় 144টি ওয়ার্ড ভেঙে 209টি করা হচ্ছে। ভোটার সংখ্যার নিরিখে 58টি ওয়ার্ড ভেঙে 123টি করা হচ্ছে, বাকি 86টি ওয়ার্ড অপরিবর্তিত থাকছে। 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী 16-23 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নন্দনে গতকাল মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বৈঠকের পর তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন একথা জানিয়েছেন। একটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহ এবং বিশ্বমানের চলচ্চিত্র বিষয়ক সংগ্রহশালাও রাজ্য সরকার গড়ে তুলবে।
1: খুব বড় মিটিং করলাম, যেখানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যারা যারা নাম করা শিল্পী, প্রযোজক, প্রডিউসার, অ্যাক্টর, পরিচালকরা সবাই কিন্তু ছিল ওখানে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু অনেক সুন্দর একটা আলোচনা করেছি।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা লহরা রূপক তাল। শিল্পী ছিলেন সমীর চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে ছিলেন সনাতন গোস্বামী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে ১৩ থেকে ১৮ বছরের ছাত্রীরা ২০০০ টাকা করে বাৎসরিক এই আর্থিক সহায়তা পাবে। বর্তমান ব্যবস্থা অনুযায়ী রাজ্যে এবছর মোট ২০,১৩,০০০ ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে ১০,১৩,০০০ ছাত্রী আজ এই টাকা পেয়েছেন। এছাড়াও ১,২৯,০০০ জন পেয়েছেন ২৫,০০০ টাকা করে, যার পরিমাণ ৪০০ কোটি টাকা।
1: মোট ২০,১৩,০০০ ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, আমরা সমপরিমাণ এবছর দিচ্ছি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে ১০,১৩,০০০ টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। বিদ্যালয়গুলি যখন যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমরা তত তাড়াতাড়ি এই তাদের জন্য বরাদ্দকৃত ৪০০ কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম।
0: মুখ্যমন্ত্রী আরো বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে মাঝপথে কারো পড়াশুনো বন্ধ হয়ে গেলে তাদের জন্য রাজ্য সরকার ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত রাজ্যে চালু না হওয়া কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিরও সূচনা করেন। এছাড়া মেয়েদের যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় ১৮১ হেল্পলাইন ও কর্মরত মহিলাদের সন্তানদের দেখভালের জন্য পালনারও উদ্বোধন করেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্ট জানিয়েছেন। ভবানীপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ইতিমধ্যেই নেতাজিকে অপমান করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৬টি এফআইআর দায়ের হয়েছে এবং ২৮২টি আপত্তিকর পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনন্ত মহারাজ নিজেও ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার কথা বলেছেন, সেই বার্তাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন, তবে আইন অনুযায়ী তদন্ত ও পরবর্তী পদক্ষেপ চলবে।

0: আগেই জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তাঁর করা বক্তব্যেই মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, দেশভাগের বিভীষিকার স্মরণ দিবস হল দেশভাগের সময় প্রাণ দেওয়া সব মানুষকে স্মরণ করার দিন, যারা আপনজনকে হারিয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। হরিয়ানার গুরুগ্রামে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী নবীন দেশভাগের সময় প্রাণ হারানো এবং বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা সহ্য করার সমস্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, 1940 সালে লাহোরে প্রস্তাবিত দ্বিজাতি তত্ত্বের কথা আলোচিত হওয়ার পরেই মানুষ উপলব্ধি করতে শুরু করেন ভারতের স্বাধীনতার সঙ্গে দেশভাগের বেদনাও জড়িয়ে থাকতে পারে।
1: जब 1940 में लाहौर प्रस्ताव में द्वि राष्ट्र के सिद्धांत की चर्चा हुई, उसी समय इस देश के लोगों को अंदाजा मिलने लगा था कि इस देश में जब आजादी मिलेगी तो आजादी का दंश हमें विभाजन के रूप में देखना पड़ेगा। मैं आज उन सभी परिवारों को जिन्होंने अपने परिवार जनों को खोया, जिन्होंने विस्थापन का दर्द झेला, मैं उन सबको आज नमन करता हूँ।
0: তিনি বলেন, 1946 সালে 16 আগস্ট কলকাতার রাস্তায় ডাইরেক্ট অ্যাকশন ডের দিন এক মর্মান্তিক অধ্যায়ের সূচনা হয়। তারপরেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসা। এদিকে দেশভাগের জন্য মানুষের যে কষ্ট দুঃখ হয়েছিল তা কখনোই ভোলার নয় বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং পূর্ব রেলের শিয়ালদা বিভাগের সহযোগিতায় 1947 দেশ বিভাজনের শিকার ও বেঁচে যাওয়া মানুষের সম্মান জানাতে শিয়ালদা স্টেশনে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজের সূচনায় তিনি এই মন্তব্য করেন।
2: আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলব না। আমরা আমাদের সাথে কি হয়েছে, কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উপড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়, এটা থেকেও ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7টা 35 মিনিটের জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। আকাশবাণী নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে এই ভাষণ সম্প্রচার করবে। পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গতকাল ওড়িশার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ খড়দা থানা থেকে তাদের দুজনকে বের করার সময় থানা চত্বরে ঘিরে বহু মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। FM প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই।
3: এখন শুনবেন অতুল প্রসাদের গান। শিল্পী কুশনী সরেন।

কুশনী সরেনের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা।

আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আসানসোল রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্সিয়াং FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, FM রেইনবো প্রচার তরঙ্গ 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ।

0: मामले विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
1: किसी भी उपभोक्ता शिकायत के लिए 1915 पर कॉल करें। जागो ग्राहक जागो, उपभोक्ता मामले विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
2: ये प्रसारण आकाशवाणी के दिल्ली केंद्र से किया गया।
3: এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ। এই অনুষ্ঠানের বাংলা অনুবাদ প্রচারিত হবে আজ রাত 9:30 গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড ও বিবিধ ভারতী প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম গানটি শোনাব সবিতা চৌধুরী এবং মন্টু ঘোষের কণ্ঠে।

0: তরঙ্গে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও আগরতলা কেন্দ্র এবং FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার 80তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। 1947 সালের 15ই অগস্ট পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি, এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাঁদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ করে 3 সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যারা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতার শতবর্ষ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছবে।

আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ওয়ম রাষ্ট্রে জাগরিয়াম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ 14ই আগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা সহ্য করতে বাধ্য হন তারা। তবু নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, তখন দেশভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি 550টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এইসব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে, এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথাসময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কে অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাঁদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছর

করে সুবিধা বঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন। 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্যচাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্বস্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশ নীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের।
আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের কোনো পদক্ষেপ যেন ভবিষ্যৎ প্রজন্মের এই অধিকার প্রয়োগে সামান্যতম

దారే గుజుక్ కాని ఎల్తే మీరు చెడై రాగ బహా దయా హయాగే గుజుక్ కాన్ అబవా జాతి ధరం దారే చెదా బాబన్ রাগ বয়হা আব অনা ইয়ালতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল। এই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও ৩ কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তা প্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ২/৩ মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র ২৮ বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন, তেমনি ছাত্রছাত্রীদের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা

পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। 70 বছর বা তার বেশি বয়সী প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। 26 জুলাই আমরা কারগিল বিজয় দিবস পালন করেছি। তার আগে 7ই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবেই। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে অতীতে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করা আমাদের দেশের, বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত 12টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারত ভূমিতে একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতিবিজড়িত আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পারাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ মনো প্রেমঞ্চুমন্না মঞ্চি অন্নদি পেঞ্চুমন্না দেশ মন্টে মট্টি কাদোয় দেশ মন্টে মনুষুলই। এই পঙ্ক্তিগুলোর অর্থ হল, দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও। দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে

0: এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তার ভাষণে ডিজিটাল ক্ষেত্রে

0: দেশের উন্নতির কথা বিশেষভাবে স্মরণ করেছেন। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78টি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। বিদেশ মন্ত্রক ফের বলেছে, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। মহারাষ্ট্রের গড়চিরোলিতে 6 ছাত্রীকে সাবেক আমরানোর বিষয়ে প্রকাশিত খবরের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত রিপোর্ট তলব করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। ভারতই বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বাধিক বৃদ্ধির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে দেশের প্রগতি ও জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গেই সুস্থায়ী উন্নয়নের চিন্তাভাবনা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে।
1: বিশ্বকে অনেক ক্ষেত্র মে যুদ্ধ এবং অস্থিরতা কা সভি দেশ পর প্রভাব পড় রহা হইসি পরিস্থিতি মে ভি ভারত কে বিকাশ দর বিশ্ব কে অসত বিকাশ দর কি তুলনা মে দোগুনি সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে হামারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে।
1: আমারি বিদেশ নীতি দেশ হিত পর আধারিত শান্তি, সহযোগ, সম্বাদ তথা বসুধৈব কুটুম্বকমকে আদর্শ আমারি বিদেশ নীতিকে স্তম্ভ। আর্থিক সহযোগ বাড়ানে তথা পারস্পরিক সম্বন্ধ কো ওর প্রগাট বানানে কে লিয়ে হামনে অনেক দেশো কে সাথ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস কিয়ে হ্যাঁ। গ্লোবাল সাউথ কে দেশো মে হাম অগ্রণী ভূমিকা নিভা রহে হ্যাঁ।
0: রাষ্ট্রপতি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে তার ভাষণে ফের একবার এক পের মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হল স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তারা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ 14 আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তার ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশভাগের সময় সেই ভয়াবহ স্মৃতি এখনও তাদের অনেকের মনেই গেঁথে রয়েছে। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষ ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। ছোট ছোট দোকানদাররাও এখন এই পদ্ধতিতে আর্থিক লেনদেনে অভ্যস্ত বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি দ্রোণ দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্য তুলে ধরেন। এ ব্যাপারে তিনি কমনওয়েলথ গেমসে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের উচ্চ প্রশংসা করেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি এক অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল ভাষণ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতি মুর্মুর চিন্তাভাবনা দেশের শক্তি এবং প্রতিটি ভারতবাসীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমানবাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 তোপধ্বনিও দেওয়া হবে। এদিকে হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী আজ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 80তম স্বাধীনতা দিবসে আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন।

0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতা সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতা রাত 10:00 সংবাদও বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78 বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। এর মধ্যে 13 পুরস্কার মরণোত্তরভাবে প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে 9 কীর্তিচক্র, 1 বার 2 শৌর্যচক্র, 19 শৌর্যচক্র, 5 বার 2 সেনা মেডেল, 36 সেনা মেডেল, 3 নৌসেনা মেডেল এবং 5 বায়ুসেনা মেডেল প্রদান করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মাননীয় ফ্রান্সিস পিএফ এবং মেজর জিতেন্দ্র রাঠি কীর্তিচক্রের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে হাবিলদার গজেন্দ্র সিং, হেড কনস্টেবল জগবীর সিং, বশির আহমেদ, এসজি কনস্টেবল যশবন্ত সিং, বলবিন্দার সিং, তারিক হোসেন এবং এসটিএফ ইন্সপেক্টর সুনীল কুমার মরণোত্তরভাবে কীর্তিচক্র পাবেন। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ যে স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। রাজ্যপাল আর এন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন। রাজ্যপাল বলেন, আজ সমগ্র দেশ বিভাজন বিভীষিকা দিবস যন্ত্রণার সঙ্গে পালন করছে। দেশভাগ ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায়।
1: ভারত কা বিভাজন সির্ফ ইতিহাস কে পন্নো তক সীমিত নাই হ্যায়, ওয়ো এক সির্ফ এসা ঘাও নাই হ্যায়, এসা জখম নাই হ্যায় জো ভর গয়া হ্যায় অর জিসকে স্কার, জিসকে চিহ্ন মাত্র বচে হুয়ে হ্যায়, ওয়ো অভি ভি ওয়ো এক ব্লিডিং সোর হ্যায় জিসসে খুন বহ রহা হ্যায়, लहू बह रहा है, आज भी वो जख्म जिंदा है। और सबसे ज्यादा जख्म अगर किसी ने झेला है, किसी ने उस पीड़ा को बर्दाश्त किया है, तो वो है बंगाल के लोग।
0: দেশ বিভাজনের শিকার হওয়া মানুষদের স্মৃতির উদ্দেশ্যে নির্মীয়মান স্মারক মূর্তি স্থাপনের জন্য শিয়ালদা রেলওয়ে স্টেশনে ভূমিপূজন অনুষ্ঠিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক বলেছে জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকের প্রশ্রয় দেওয়া উচিত নয়। আজ সন্ধ্যায় রাজধানীতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সংগঠিত নৃশংসতা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য ওই অঞ্চলটির ব্যবহার করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের সচেতন থাকা উচিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত 12 আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মতো নানা উদ্যোগের মাধ্যমে দেশ নিজেদের সুরক্ষার দিকটি সুনিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ 80 স্বাধীনতা দিবসের প্রাক্সন্ধ্যায় তিনি আকাশবাণীর মাধ্যমে ভাষণ দেন।
2: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
0: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার একটি আশ্রম স্কুলের ছাত্রাবাসে তপশিলী উপজাতিভুক্ত 6 ছাত্রীকে সাপে কামড়ানোর বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে। কমিশন মহারাষ্ট্রের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়ে 2 মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ওড়িশায় টানা 2 অবিরাম বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
3: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে বিকাশ মেহরোত্রা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন 15 আগস্ট শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা আমন ধানে রোগ পোকা নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে চিকিৎসকদের অবদান, বলবেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7টায় দিল্লির লালকেল্লা থেকে শোভাযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন সমারোহের ইংরেজি ধারা বিবরণী এবং জাতির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের সরাসরি সম্প্রচার শুনতে পাবেন ধারাভাষ্যকার শ্রী মনীষ জলি, শ্রী কৌশিক রায় এবং শ্রীমতী অনুপ কৌর। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ভাষণ শুনতে পাবেন। 10টায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় এবং চয়নিকা ধারা।

12টায় বাংলার মুখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দয়াপুর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 দ্বিজেন্দ্র গীতি, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1টায় রম্য গীতি, 1:45 মহিলা মহল, অনুষ্ঠান রং মিলান্তি, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনতে পাবেন বারন্ত শিশুদের খাদ্যাভাস, এ বিষয়ে পার্বতী মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলি পূজাতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাক। 5:30 শিল্প ভারতী, চাকুরি ভিত্তিক ও উৎপাদনমুখী সরকারি প্রশিক্ষণ, এ বিষয়ে দেবদত্ত গুহর সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটোপাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি কল্যাণী মুর্মু এবং সহশিল্পীদের কণ্ঠে, এরপর সাঁওতালি আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের ভূমিকা নিয়ে আলোচনার প্রথম পর্ব, অংশগ্রহণে সহকারী অধ্যাপক নারায়ণ মুর্মু, সহকারী অধ্যাপক গঙ্গারাম মুর্মু এবং সুতালাল সরেন। 6:38 কিষাণবাণী, স্বাধীনতা আন্দোলনে বাংলার অন্তজ সমাজের ভূমিকা, এ বিষয়ে সৌম্য বসু সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 কৃষক ও তার পরিবার, বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডাক্তার আনন্দ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, 8টায় অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ সর্দার, 9টায় বৃন্দগান ক্যালকাটা কোয়ারের, 9:30 দিল্লির লালকেল্লা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বাংলা রূপান্তর শুনতে পাবেন, পরে দেশাত্মবোধক গান। 11টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, আকাশবাণী মুম্বাই কেন্দ্রের নিবেদন, শুনবেন সেতার শিল্পী জুনাইল। আশি সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়, 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা কুণ্ডু। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 203তম পর্ব শুনতে পাবেন। 6:45 কীর্তন, শিল্পী সুমিতা সাহা। 7টায় দিল্লির লালকেল্লা থেকে শোভাযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন সমারোহের হিন্দি ধারাবিবরণী এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের ধারাভাষ্যকার শুনতে পাবেন। এই ধারাভাষ্য দেবেন শ্রী জ্ঞানেন্দ্র সিং এবং শ্রী দেবেন্দ্র ত্রিপাঠী এবং শ্রীমতী নীলিমা মালকানিয়া। 10:15 শুনবেন আঞ্জুমান। 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12টায় সরুই, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা পণ্ডিত দেবাশীষ সরকার। সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন নজরুলগীতি, শিল্পী মিতা কুণ্ডু। 5:20 উর্বশী। 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 বৃন্দগান, উপস্থাপনায় ক্যালকাটা কোয়ার। 7:30 দর্পণ। 8টায় হিন্দি ছায়াছবির গান। 8:15 উর্দু অনুষ্ঠান কাহেকাশা। 9:16 স্পটলাইট। 9:30 দিল্লির লালকেল্লায় শোভাযাত্রায় ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বাংলা রূপান্তর শুনতে পাবেন এবং পরে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি পঁচাত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা ও তার আশেপাশে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা অথবা দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32°C এবং 27°C কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 31.6°C, যেটি স্বাভাবিকের চেয়ে 0.3° কম। সবচেয়ে কম ছিল 26.8°C, যেটি স্বাভাবিকের চেয়ে 0.3° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সবচেয়ে কম ছিল 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় বলা হয়েছে, 14 আগস্ট 2026 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও

ওড়িশার উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় দমকা হাওয়া সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 35-45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে পৌঁছতে পারে। মৎস্যজীবীদের তাই সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। সিডু ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।